আকাশবাণী জয়পুর, আজি সোমবার 1948 শকাব্দ, জ্যৈষ্ঠ 25 দিন, 2026 মসিহা, জুন মাসর 15 তারিখ। আপনার হার্দিক শুভেচ্ছা সহ স্বাগত করুছু আজিকার প্রাত অধিবেশনকু। কার্যক্রম আমকেন্দ্রর প্রচারিত হেউচি মিডিয়াম ওয়েভ্রে 204.5 মিটর তথা 1467 কিলোহর্টজ যোগে এবং এফএম্রে 103.6 মেগাহর্টজ যোগে। আপন প্রসার ভারতীর নিউজ অন এআইআর আপ সাহায্যে মধ্য আমকেন্দ্রর সমস্ত কার্যক্রম শুনিপারিবে। বর্তমান সময় সকাল 5টা বাজি 57 মিনিট।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: সুরলহরের পরবর্তী গীতটি পাই কণ্ঠদান করছেন শিল্পী জ্যোতির্ময় মহাপাত্র।

0: ঝিও পাহা ঘরে পুয়ো পাহা ঘরে জানি যাও চোখা দেবা
1: আম রাজ্যরে এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাইছি। এথিপাইঁ 30 মে 2026 রু 28 জুন 2026 পর্যন্ত বুথ স্তরীয় অধিকারীমানে প্রত্যেক ঘরকু ঘর যাই প্রতি নির্বাচকঙ্কু দুইটি পরিগণনা ফর্ম দেবে। ফর্মগুড়িকু voters.eci.gov.in ওয়েবসাইটরু মধ্যে ডাউনলোড করিপারিবে। ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্ক নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কো কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপ রে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।

0: শুনলো সাপা?
1: গীত মন সুখে লড়তো ডগাই লু আর কাইটা
2: মনে তো কাপালে ফাইদা লাচে না তুমি ধরে না পারলি নি এ হে তাহলে এবে গোটে জিগে আনলি আছি মুই
1: কাইটা জিগে আনলু তো সেলে
2: সে গোটে কাই কেন্তি ডগরা ডগরি মনকে প্রেম চিনি মিলছি কাইটা আমার সে পিও বাবু গোটে পচাদলি আছি বড় সুন্দর বুঝাইলা চাল শুনবে
1: আলে আলে শুনি দু
2: হে
3: বাবু জোয়ার লাগো
2: জোয়ার জোয়ার বাবু তোমার নাও কাই নাও
3: মোর নাতঙ্গ মাঝি বাবু
2: কাইটা কলাস নি আর কোন দিন লাস
3: মই পিও আইতি কটপাটি ব্লক নোয়া গা থান নো
2: হে আর রিমা তাজে
3: নোয়া গা হে
2: নোয়া গা
3: আর কুন্দরা হে
2: কুন্দরা
3: হুম
2: করাপুট জেলা বলুবে
3: হ্যাঁ করাপুট জেলা তানে আছে
2: হে আলে বাবু তুমি পিও আছি কি বইলা যে তোমার কাম কাই কাইটা বাবু কলাস নি চিতি
3: পিও কাম বললে তো মূল থান নো আরম্ভ করে করে যেতকি গা থান নো আরম্ভ করে সব কাম মন রেছি
2: হে
3: এই বুড়া বুড়ি পেনশন মন কমতি রাস্তা লাগে নাই আবাস ঘর মন কে কন কন মন মিললা আছে পিবা পানি মন কেন তার সুবিধা আছে কি নাই গাঁ লোক মন কে লোক মন কেন তার করে পানি পিবা এই বুড়া বুড়ি মন কেন তার পেনশন পাইবা এই ঘর দুয়ার কেন তার লোক মন পাইবা এই সব ব্যবস্থা মন আছে পঞ্চায়েত থান নু আর
2: হ্যাঁ পঞ্চায়েত র সর্বে সর্বা বলবে হ্যাঁ হ্যাঁ
3: হ্যাঁ পঞ্চায়েত র সর্বে সর্বা আর
2: হ্যাঁ আরি ওর কথা বাবু এবে জন বুড়া বুড়ি পিনচিন বইলাস
3: আমার বিধবা মা মন হো কি আমার জন মন বিকলাঙ্গ অচত ই আমার দেশিয়া ভাষায় কোনা ছোটা মন বলবাই নাই কি সে ওড়িয়া থানে বিকলাঙ্গ বলবাই আইতা মন মিশা পঞ্চায়েত থানে আসিকিরি পিও বাবু ঋষি সরপঞ্চ মন্ডরে ভাই সেটি আসিকিরি আর তো জন জন মনকে দরকার পেনশন সে মন আসিকিরি না মিললা আছে বলিকিরি তাঙ্কর কাগজ পত্র আধার কার্ড ধরিকিরি আস ভাই ধরিকিরি আসলে আমি আইতি দেখবু যে তাঙ্কর পেনশন পাইবাকে যোগ্য কেন্তার কেতে বয়স হেলা আছে ই সব চেক করিকিরি তাকে আমি দরখাস্ত দিয়া বলি কইবু ভোটু সন্তক মানে দরকার বড় লোক মনে করা পেনশন এপ্লাই করছি তার আধার কার্ড দরকার ব্যাংক পাস বই দরকার আর তার জন্য চাউল কার্ড রেছি চাউল কার্ড যদি তার চাউল কার্ড না রে হলে আড়াই থান সন্ত করে আনিকি দেশি
2: ও
3: আমার জন বিপিএল কার্ড বলবাই নাই কি হাই কার্ড যদি না আনলে সে মন আমার সরপঞ্চ আমার রেভিনিউ থানে আড়াই বাবু থানে সন্ত করে আনি দেলে সেটা আমি আমি এপ্রুভ করবো তাকর পাসপোর্ট মনে হয় তুই গতি করে দেবাই চারটা পর পাসপোর্ট দেবাই এটা মনে দেলে আবেদন করে কেছি
2: ও আলে বাবু গরিব লোককে সাহুকার লোককে সবুকে পিনছেন মিলছি কি
3: না সেটা নাই সাহুকার লোকের মিলছি কি সাহুকার লোকে আমার যেটার ই আমার জন বিপিএল কার্ড মন রেছি সে মন কাকে দিয়ে এসি সে মন জন মন অ্যাপ্লাই করবাই তাকর বয়স আমার বুড়া বুড়ি মন বলে 60 বরস হইরে বার আছে আর ই বিধবা মা মন বলে সে মন 20-21 বরস থানু বিধবা হইলে কোনতে জীবা যদি না হয় বলে সে মন অ্যাপ্লাই করতে পারা আর আমার বিকলাঙ্গ জন আছত অকর্মণীয় বিকলাঙ্গ মন বলে সেমান বলে অসুবিধা নাই 5 বর্ষ থানু উর্ধ হইলে সেমানকে অ্যাপ্লাই করতে পারত আবেদন করতে পারত।

0: হ্যাঁ, আলে বাবু এবে কৈলাস আড়াই বাবু লেখ কর দিছি, যার কার্ড নরে রাশন কার্ড হইলে।
1: হুম,
0: হ্যাঁ বল, কাই বলি আড়াই বাবু লেখ কর দিছি।
1: আরে বাবু হয়তো লিখে গিয়ে দেশি কি আর বরসকে ইনকম এতকি আছে বলি, আমার সরকার নিয়ম হিসাবে সে হিসাব করেছে, তার জমি বাড়ি আছে কি নাই, কি বিলকুল কয়টা আছে তাগর ঘরে, সেটা সব ওয়ে করি ইনকোয়ারি করি সে লিখে গিয়ে দেশি
0: ও ও
1: আছে, ফার্ম তানে সন্তা করে গিয়ে দেশি।
0: হ্যাঁ
1: হুম,
0: আলে বাবু এবে আর ওর কথা কৈলাস বিধবা লোকালে 21-22 বর্ষের লেমিশা তাঁকে মিলছি বলবে।
1: হ্যাঁ
0: আলে সে পিনচিন পাইলা উতারে, যদি আরি খার সঙ্গে উঠি গেলা বইলে এনতারে।
1: পেনশন পাইলা তারে যদি কাকে উঠে যাইছি তাহলে সেটা কটাই যাইছি। আরে সরকার নিয়ম কলা নেই, বিধবা করলা পিলা টুকি মন গোটে গোটে দি তিনটা রে ভাই, বলে সে কেনতা করে জিনিসি খাইছি বলে করি, সরকার নিয়ম হিসাবে আমি বিধবা পেনশন আবেদন করাইব।
0: হ্যাঁ
1: হ্যাঁ, সে আসি পঞ্চায়েত লেগে, নাই বাবু মোর আর অন্ডরা মরি গেলা, মোকে পেনশন দেলে একা পিলা টুকি পোষকে পারি বলে কইলে, সেই হিসাবে আমি পঞ্চায়েত থানু তার না ইয়ে করি করি পঠাইবো ব্লক লেগে,
0: হ্যাঁ হ্যাঁ
1: পঠাইলে সে বাট নো সেনশন হইলে সে পাইছি। আর আজকাল তো পাসবুক নহলে না হয়,
0: হ্যাঁ
1: পাসবুক আধার কার্ড মন এটা নিহাতি দরকার হয়।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ, সেই হিসাবে সে আবেদন করলে পছে বিবাহ করি গেলে তো এটা কাটি দেবো, নাই বাবু আমার ওয়ার্ড মর্মন কয়ে নাই বাবু আর আমার অমুক ননির লা
0: হ্যাঁ
1: সে পেনশন পাইতারলা বিবাহ করি গেলা বলে সেই দিনে একা কাটা হয়ে যাইছে।
0: আলে সেমন আসকের কইবার তাঙ্গর নিয়ম কি কি তুমি পাচার বাস।
1: নাই নাই আমি পাচার ভূমি সে আর নিয়ম আছে, আমার পঞ্চায়েত মিটিং আছে, পঞ্চায়েত মিটিং লেগে কে বিবাহ করি গেলা কি আরি আমার পেনশন পাইবার লোক কোন বুড়া বুড়ি মানে মলাই কি আরি,
0: হ্যাঁ
1: হ্যাঁ আর কে কে পাইবার লোক আছত কি পেনশন পাইবার লোক আছত বলে আমার মিটিং লেগে আলোচনা আইছে সবু মাসে।
0: ওহো এ লেমার মন যাই রে শুভ কামনা।
1: হ্যাঁ, মেম্বার মন আসির ভাইছে কি মিটিং লেগে সবু কইবে, তারপর ওয়ার্ড কায় কায়টা দুঃখ সুখ সবু জানাইবে কি।
0: হম হম আরি ওর কাতা বাবু এবে বিকলাঙ্গ পিনছিন মিললাম যে
1: তাহলে
0: আলে সেমনর কে দেখি করি বিকলাঙ্গ উল্লেখ করি দিয়ে দিয়েছে কি সার্টিফিকেটটা দরকার নাই।
1: নাই সেন্টার নাই সার্টিফিকেট, আমার ডক্টর বা মানে ক্যাম্প মনে হয় ব্লক লেগে
0: হ্যাঁ
1: আই আমার জন বিকলাঙ্গ মন্ত্র ভাই সেমানকে আমার অঙ্গনবাড়ি মানকে সে ক্যাম্প হইবা দেখে আমাকে খবর দিয়ে দিব।
0: হ্যাঁ
1: আর মিশা আমার ব্লক থান যে সামাজিক মঙ্গল অধিকার মন্ত্র ভাই জনটাকে বিএসএস বলে কইবে, আগ তো এসিও বলে কইতার লাই
0: হ্যাঁ
1: এবে বিএসএস বলবে, সে মানে জন মিটিং কেবে প্রোগ্রাম হইছি, ডক্টর মন কেবে আসবে ক্যাম্প হইছি, সে দেখে মানে অঙ্গনবাড়ি মানকে খবর দিয়ে দিব,
0: হুম হুম
1: খবর দিলে সব অঙ্গনবাড়ি যার এরিয়ার কে কে আছত বিকলাঙ্গ মন সে মন ধরি করি আসবে,
0: ও
1: আসলে তাঙ্কর মা বাবা সঙ্গে আসলে সেটি ডক্টর মন দেখ ভাই তার কেতে পার্সেন্ট 50% কি 60% কি 30% সে বিকলাঙ্গ আছে,
0: হ্যাঁ
1: আর সেই হিসাবে তাকে লিখি করি সার্টিফিকেট দিলে আমি তাকে ধরি করি পেনশন আবেদন করে পাবে।
0: ও আলে কেতে পার্সেন্ট বিগুলাং ইরলে দাবু দাবাস
1: আমার তো 50%, পঁচাশ
0: তার তার
1: পার্সেন্ট
0: কম
1: 40%, তার
0: চালিশ
1: তো কম এরলে না হয়ে
0: হ্যাঁ
1: সেটা পছে সরকার বিচার করছি, বিচার করে শুনে আসছি, আর পছে যদি ক্যাঁ পাইলে আর যদি তার পার্সেন্টেজ বাড়ছে বলে পছে দেখে আসি।
0: হম
1: হ্যাঁ
0: আলে বাবু অঙ্গনবাড়ি দিদি মনে সে মনকে দাঁড়ি করে নেবাই বলবে
1: হ্যাঁ,
0: জিবা আইবা খরচ কে দিছি বাবু।
1: যিবা আসবা খরচ কেবে কেবে তো সরকার তান গাড়ি ঘোড়া মানু ইয়ে করবা আছ, যদি গাড়ি নাই তোমার এরিয়া তানে আমার ব্লক গাড়ি কি কোন আমার গাড়ি গোটে করলো আছো সেটি আসত বলে সেই হিসাবে সে গাড়ি তানে আসবে, কে কে তো সেটা মন অল্প যিবাটা অল্প দূর হয়েছে লেট হয়েছে বলে সে লোক মন নিজে তার মা বাবন মোটর সাইকেল নাহলে কোন অটো ফটো রেডি করে ধরি করে আসবা আছে।
0: ও হো আরে ওর কথা বাবু এবে যেন ডগরা ডগির মনকে পিনচিন মিললামি
1: হ্যালো,
0: তাকে সেমন আসি করি বলক লগে নেবাই কি পঞ্চায়েত লগে নেবাই কি ঘরে খেটাই বাস বাবু।
1: এবার জন পেনশন মনে মিললানি বাবু, সেটা মন বলে আমার জন সরকার নিয়ম করলা আছে, আমার ইন্দিরা গান্ধী পেনশন যোজনা, মধুবাবু পেনশন যোজনা, ই যোজনা মন জন আছে, সেটা দুই ভাগ হইলে আছে অধেক আমার পাস বই থানে যাইছি জনটা কি জন্মা মানকর আমার ইন্দিরা গান্ধী পেনশন যোজনা পাইবা তো সেমনকর পাস বই থানে গালানি, সেমন পাস বই লেগে ব্যাংকে যাই কিনি ডাবু উঠাই ভাই, আর জনটা মধুবাবু পেনশন যোজনা আর বিকলাঙ্গ মন জনটা আছে সেটা আমার পঞ্চায়েত থানে দিয়া আইছি,
0: ও
1: সে মনে পঞ্চায়েত লেগে আসি কিনা ভাই।
0: ও হো আলে বাবু কেতে লাখ পেনশন মিললাম সেবন।
1: এবে তো বাবু 1,200 লেখা, 1,000 লেখা আছে আর 3,500 জন্ম, 1,200 লেখা আছে সেমানকর আমার জন বিকলাঙ্গর জন 60% হইলে সেমান

শেষের শুনন্তু আপকি খাতির চলচ্চিত্রর কণ্ঠশিল্পী হলে হিমেশ রেশমিয়া। গীত রচনা করেছেন সমীর, সঙ্গীত হিমেশ রেশমিয়া।

শ্রোতা বন্ধু, আম ভারত এবে বিকাশ যাত্রার আগুকু বড়ুছি। প্রতিটি ক্ষেত্রে বিকাশর ধারা দ্রুত হেউছি, আউ এথিরে যুববর্গঙ্গ রহিছি অধিক যোগদান। আম কেন্দ্র সরকার চাষী, মহিলা, যুববর্গ, গরিব তথা পছুয়াবর্গঙ্কু অধিক প্রাধান্য দেউছন্তি। এমানকর সর্বাঙ্গীন বিকাশরে দেশর বিকাশ বলি কোহা যায়। সরকারঙ্কো বিভিন্ন যুবকেন্দ্রিক যোজনা মাধ্যমে যুববর্গ এবে সশক্ত আউ রোজগারক্ষম। সে মুদ্রা যোজনা হেউ অবা স্টার্টআপ ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া হেউ অবা খেলো ইন্ডিয়া, এমিতি অনেক যোজনা দ্বারা যুববর্গ অধিক লাভবান হয়ে পড়ুচ্ছন্তি। চাকরি করিবার মানসিকতা নরখি চাকরি দেবা তথা

0: কিছু পয়সা লাগবে মোবাইল দ্বারা কিংবা অন্য ফোন দ্বারা কৃষক কল সেন্টর কু মাগণার কল করতু পরামর্শ পাই পয়সা পড়বনি হ্যাঁ সত্য কৃষক ভাই মানে চাষর সমস্যা গুড়ি তুরন্ত সমাধান নিজ ভাষায় পাইয়া পাই সারা ভারতের যে কোন ফোন যোগে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-1801551 রে মাগণার যোগাযোগ করন্তু কৃষক মানকর বন্ধু কৃষক কল সেন্টার
1: জোয়ার লাগু ভাইনা
2: জোয়ার জোয়ার
1: আজ বৈঠক ঘর তুমি একা সম্ভাব মাত্র দেখ
2: বইলে কিস এটা বলে তুমি কিছু টেকি ধরব না কি
1: মুই পুরা হালিয়াই দিয়েছি ভাইনা আজ বৈঠক।

0: যদি দিয়া গলা বেলা ব্যাঙ্ক পাখে এত ক্যাপাসিটি নাই কি ব্যাঙ্ক তাঙ্ক পাখু পৌঁছি পারিব বলে সমস্ত পাখু আমি গ্রুপ ফর্মেশন করছি
1: হলে গ্রুপ যদি যে মানে করুচন্তি বা সেমানে চাইবে তাহলে সেমানে কোন করিবাকু পড়িব আপনার পাখে পৌঁছি কি বা সেমানে যাহা করুচন্তি তা উপরে সেমানে কিছু সহযোগ ব্যাঙ্ক তরফ মিলি পারিব বা কেমতি সেটা স্যার
0: দেখতো ব্যাঙ্ক পটু চাষী মানুষ যে সহযোগ মিলুচি এবে আপন লক্ষে টঙ্কা পর্যন্ত শুদ্ধ 0% ইন্টারেস্ট ইন্টারেস্ট ঋণ তাকে মিলুচি চাষী মানুষ লক্ষে টঙ্কা নিয়ে সেমানে ইজিলি সেমানে তাঙ্কর কাম দাম যাহা বি করন্তি করি পারিবে এটা হলো ফার্স্ট জিনিস এসএসজি মানুষ বি আপনি জানিথবে আমার মিশন শক্তি অন্ডর রে 10 lakhs অ্যাপ্রক্সিমেটলি তাঙ্কু মানুষ কৃষি মিলুচি যোটা যোথরে বি ইন্টারেস্ট জিরো লাগুচি সেতে
1: আজ্ঞা
0: এবে এই বর্ষ বি 10,000 অ্যাপ্রক্সিমেটলি এসএসজি কে রখা হয়েছে যেমনকু ব্যাঙ্কিং ইনকেজ করা হচ্ছে এটা হলো তাঙ্কর নম্বর হিসাবে এই বর্ষ মেইন ফার্স্ট এরিয়া আমি রখিছু এফপিও ফাইন্যান্সিং কি এফপিও ফাইন্যান্সিং কাইকি এফপিও রে গোটে গোটে এফপিও রে হাজার হাজার চাষী মেম্বর থাকে হাজার 3,000 লাগি চাষী মেম্বর থাকে এই এফপিও মাধ্যমে যদি চাষী মানুষ পয়সাটা যোগাড় করি হব কি তাঙ্কর মার্কেটিং বি সপোর্ট দিয়ে হব চাষী মানে এটা বড়ি পারিবে তো এই বর্ষ ফার্স্ট এরিয়া আমার হচ্ছে এফপিও মাধ্যমে ব্যাঙ্ক ফাইন্যান্স টা চাষী মানুষ তাকে চাও বলিকি তো আমার এবে ফার্স্ট স্টেপ ইয়া পে নিয়া হচ্ছে এবে আমার কোরাপুট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক উৎকল গ্রামীণ ব্যাঙ্ক আর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই তিনজন ব্যাঙ্ক মিশিকি এমানে এফপিও কু ফাইন্যান্সিং করিবে এবে এটা আমার কমিটমেন্ট হয়েছে তাঙ্ক সঙ্গে
1: তো গ্রুপ চাষী যদি আসবে কোন করিবে তাকু কোন কেতে ফাইন্যান্স ব্যাঙ্ক তরফ মিলিব সেমানে কেতে নিজস্ব অর্থ লগাইবে
0: দেখন্তু আপনার কোন বি গোটে অ্যাক্টিভিটি করিবাকু যিবে সেতরে নিজর অর্থ আপনাকু লগাইবাকু পড়িব 10% রিমেইনিং 90% আপন ফাইন্যান্স করি পারিবে বাট কথা হউছি অ্যাক্টিভিটিটা কোন হেটা ব্যাংকস মানে হেটাকু ভায়াবল বুঝিবে কি না বুঝিবে এটা ইম্পর্টেন্ট হউছি মানে আপনি যদি গোটে অ্যাক্টিভিটি করিবে লেটস সে আমার গোটে চাষী গ্রুপ অছেন যদি সেমানে কহিবে আমি এদর রকেট তৈরি করিব তা ভিতর ব্যাংক কেবে হলে কনভিন্স হবনি না
1: আজ্ঞা আজ্ঞা
0: চাষী কি তার যে কামরে সে ভালো জানিছি যে কামটা সে জায়গায় হেই পারুছি যে কামটা সে আজ যাঙ্গে করি আসছি কি করি কোটি তাঙ্ক পাখে সে জানিছন্তি কেমনি করন্তি বলে এটা একদম অল অফ এ সডন নো অ্যাক্টিভিটিটা কলে সেতে ব্যাঙ্ক টিকে পছকু হটন্তি মানে ফাইন্যান্স দেবাকু টিকে ভাবন্তি ভিতর ভিতর সেটা টিকে কম রে বাট হ্যাঁ ইয়া পে আপন যেমতি কহিলে যদি কিছু ইনোভেটিভ অ্যাক্টিভিটি চাউছন্তি সেমানে কিছু নুয়া অ্যাক্টিভিটি করিবাকু চাউছন্তি তা পে গোটে ফান্ড অছি আইদার আপন ফার্ম সেক্টর রে করিবে ইয়া নন ফার্ম সেক্টর রে করিবে তা পে গোটে ফার্ম সেক্টর রে গোটে ফান্ড তৈরি করা হইছি ফুড প্রসেসিং ফান্ড এথরে আমি এনি ফুড পার্ক রে যদি আপনি কিছু ফার্ম সেক্টর র ফুড প্রসেসিং র কাম গড়া করিব চাই তাপি আপনকু ঋণ হাজার কোটি টাকা টাঙ্গে বি আপনি ঋণ নাই পারিবে
1: এই তো গনা স্যার বড় বড়িয়া কথা বড় বড় কিন্তু আমি যদি গাঁর কথা হবা স্যার তাহলে আমার চাষী মানে যেমতি মিশন শক্তি মাধ্যমে হো বা এসএসজি গ্রুপ কথা কৌছন্তি যেমতি 10 জন মহিলা মিশিলে সেমানকু সহায়তা মিলি পারিব যা আনি পারিবে সেমতি পুরুষ মানক ক্ষেত্র রে চাষী মানে সেমানে কেতে জন মিশিগ্রি চাইলে সেমান কে কইব ডাইরি ফার্ম করিবি বা কে কুকুড়া ফার্ম করিবাকু চাইবে করিবে তাহলে এই ক্ষেত্র রে সেমানকু কিছু সহযোগ মিলি পারিব কেতে জন হেবার আবশ্যকতা রইছি
0: ନାଇଁ ନାଇଁ ଏଇ କ୍ଷେତ୍ରରେ ଆମର ଗୋଟେ ସ୍କିମ୍ ଅଛି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କୃଷି ଉଦ୍ୟୋଗ ଯୋଜନା
1: ଆଜ୍ଞା
0: ଆପଣ ଏଇଟା ଆମର ଓଡ଼ିଶା ସରକାର ଏଇଟା ଲଞ୍ଚ କରିଥିଲେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କୃଷି ଉଦ୍ୟୋଗ ଯୋଜନାରେ ଆପଣ ଇଣ୍ଡିଭିଜୁଆଲ ଚାଷୀ ବି ତାଙ୍କର ଆପ୍ଲିକେସନ ଲଗେଇ ପାରିବ କି ଆମକୁ କୁକୁଡ଼ା ଫାର୍ମ କରିବାକୁ ଅଛି କି ଛେଳି ଫାର୍ମ କରିବାକୁ ଅଛି କି ଡେରି ଫାର୍ମ କରିବାକୁ ଅଛି ଏହା ଉପରେ ଯଦି ଆପଣ ଇଣ୍ଡିଭିଜୁଆଲ ବି ନ କରିକି ଯେମିତି ଡେରି ଫାର୍ମ ବି ଯୋଡ଼େ ଗାଈ ପାଞ୍ଚଟା ଗାଈରେ ତ ହୁଏନି ଏଇଟାକୁ ଆପଣ ଯଦି ବଡ଼ ଫାର୍ମଟା ଦରକାର ଆପଣ ଗୋଟେ ଗ୍ରୁପ୍ କରିକି 7 জন 8 জন মিশিকি আপনি এটা করে পারিবে
1: হ্যাঁ
0: সো তাকু আমি কওছু JLG জয়েন্ট লাইবিলিটি গ্রুপ
1: আচ্ছা
0: JLG ফর্ম করে পারিবে সে মানে তাহলে তো মানে গোটে ব্যাংক রু গোটে কালেকটিভ ঋণ নেই কি গোটে বড় কাম বি করে পারিবে
1: সে মানে কোন কোন দেবাকু পড়িব সে 7 জন মিশিলা পরে ব্যাংক রে কোন দেলে ব্যাংক তাকু বিশ্বাসরে নব এবং লোন দব
0: দেখুন গোটে তাহলে তাঙ্গর ইন্ডিভিজুয়াল লোক ইন্ডিভিজুয়াল জমা আছেন মানে 7 জন লোক যদি থেকে এই 7 জন গুরু এভরিবডি মানে ইন্ডিভিজুয়াল সমস্তিকর ব্যাংকর রেকর্ড রহিবা কথা যদি নথিব বি তাহলে চলিব বাট যদি অছি রেকর্ড তাহলে তাঙ্গর কিছু ডিফল্ট রহিবা কথা নহ তাক মানক পাখরে জমি নহিবা কথা নহি জমি মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রে জমি থাকবে তাহলে তাক মানক লোন দিয়া হবনি কেনি সে মানে JLG ফর্ম করি পারিবেনি JLG ফর্ম করিবে যে মানে যে মানে জমি নহি
1: আজ্ঞা হ্যাঁ
0: বুঝলে তো এই গ্রুপ মানে মিছি কি যে গ্রামে সে থাকবে সেই গ্রাম গোটে পাখে রহিবা কথা যেমন এসএসজি গোটে জায়গায় থাকে JLG বি গোটে জায়গায় হি ফর্ম করি মানে পাখাপাখি লোক মানে
1: হ্যাঁ
0: তো এই গ্রুপ করিকি সেমানে ব্যাংক কো অ্যাপ্লিকেশন দেই পারিবে কি আমি এই অ্যাক্টিভিটিটা করিয়াকু চাহুচু এই অ্যাক্টিভিটি পে আমুকু যা সাবসিডি প্লাস যা গ্রান্ট আর যা ঋণ আছে যে ফ্যাসিলিটিটা সেটা আমুকু দিওন্তু এইখানে